মাজিকা ধরা মাই বড়ি কন রায়েন তি মাছে গন দাপনি ঘুমদাই একদিন তাই পর সরি সে আয়ে পুকে ধনি তারি দেও মল পারি আইলে জানছু ভনে থে জসাই মাঝি অলমলামাই থিও রাউসালে ছোরি পঠায়ো তসাই আরে পর্বত পের তরাই হরু সব নেপালি দেশি তলাক ছোরি দিন সিপালো কুবুনা গয়ে চর্জা পিবাহুন খরাক মোলা মোলি না গয়ে হারম কুমারী হরু ছোরি ভাই বাসু চর্চা।

0: কইলাই কানে এফএম জানি বনে আইচুনি পুরো ফকার খানে তর জান তিম্র ঘর আইচুনি পুরো ফকার
1: असरमा खानी तिमलाई दैर चिउरा मागमा खानी फुरेउला थाहा छैन ज्ञानी।

ধরা যাদা দেখলাই ভক হোলা মেল ঘুমতি কৌ বাজার কুড়া পর যাইনি দেখা এনি পাইনি মেল ঘুমতি কৌ বাজার চুলু বা টুলু কে রে কৌনি ঘুমায় রাই না যার ঘন্টা বাজো ঘনা কে খানি হো ভনা ঘুমাই হে চেউ না যার কত আপদ পর কত বিপদ পর সাল বসা কি গামালাই দুজাকো তরা রুচিন ধরা ধরা সাল বসা কি গামালাই আপদ পর শ্রী সীতা মাইলাই তেসাই আপদ ভোমালাই তরা রুচু ধরা ধরা তেসাই আপদ ভোমালাই শ্রী সীতা মাইলাই লাই হরে রালানি লঙ্কাই জানি কো রাবানা কেউ না গয় যাইব কষ ভয় লঙ্কাই জানে কৌরাবানা কৃষ্ণ যশো যে সারি সাই গতে ভনী কর্কাওয়া খাই যাবানা ওই না খেলগারে কো সচাই হো বানে কর্কাওয়া খা যাবানা আমরা যাদা দেখলাই ভক হোলা ধরম গরিক ঠুলো রে গাউ কয়া কসু দাম্র হেদা সারাই রাম্রো ধরম গরিক ঠুলো রে গাউ রে গাউমা ঘর নেপালি ও থর কৃষ্ণ বাদুরী মেরো নাউ আসেরু কয়তা শুনি বসা হয়তা কৃষ্ণ বাদুর নে মেরো রে নাম হুদোলাই জানি আঙ্গে তালকো বাট লাই পাইতালা পোলে নে রে গাম ওই না খেলগারে কো সাচাই হো বানে কো লাই পাইতালা পোলে নে রে গাম খসি ধরম শৈল এফএম বসি জপাউ সবলে হরে রাম সিংহারি ছিলমালাই আজাকো দিনমা জপাউ সবলে হরে রাম বাগমতী তর কতি হাজার পর তোহার পিনে বাজালাই আর পারলি সালাই বতাই দেও না মালাই তোহার পিনি বাজালাই বাতা।

0: দয় লা পিরাতি কো গলাগের পরে রালাউনি কো
1: খালি খালি বেলা ভয় অলি ছিটো গরম।

আদিলাই মায়া নেপাল সারা মা আদি মায়া ডমগট মা ভাতকানে পাত মায় রাত মা ভাতকানে পাত মায় রাত মা পানি কত বলো মায় গলো পানি কত বলো মায় গলো আপনো লাবনে কই গইনা আপনো লাবনে কই যায়না

0: আজকো মেলা রাত পরে একো বেলা ধাগরে সারে চড়ে রো বারা বিশে খেত মা তেরা বিশে হালে আলি রে মনে কোদালে শুনি রব সময় তিম্র রস আলি রে মনে কোদালে ফুল ফুল সতীয় পুরানো দোষী চিনমাতি চিনমালয়া যাকো দিনিমাল গাঁরে মায়া খোদলে ধন্যবাদ
1: মেরো নাম রাধিকা ঘটানী মেরো সৈলুং গাঁওপালিকা ওয়ার্ড নম্বর ছ ফসকো চিলাউনি ম অসারে গীত গাউন সারা ইচ্ছা লাগ্যো
2: সেতো লাই ভনে লাই চামাল কাপিঠো লাই চামাল কাপিঠো লাই পায়েলো বেসার তাউনা দোষ হেরনা সবার ভাষা হেরনা সবার ভাষা লাই পায়েলো বেসার সুনাকো ঢোকা উগারে রায়ের দা উগারে রায়ের দা আজই দেখি আসারা ডাটেকো হোরা সোদা ওরা পারা সোদা ওরা পারা আজই দেখি আসারা খনের রামরো ইয় বারি কাকানলা ইয় বারি কাকানলা লাইলি পেরা রামরো ভাই কে গনরোনি কতি রামরো উনি কতি রামরো উনি লাইলি পেরা রামরো ভাই দেবতা মা দুখি কালিন চকি মাই কালিন চকি মাই মানছে দুখি রয়েছো মা

0: আপনি নেই জাগির খানে মৌকা তো আকুথু নে পর
1: তর সর কি সোচের বসনি হই না মারি জাগির কো অবসর আকু ছ বনি গোর খাই হাল হই
0: আপনি নেই অব খানা তো হুনতো নে তর কি গর্নে মোটরসাইকেল নাই চালানো জানে কো হুনু পর্ছ ভনের ভন্দিও তো সকি গনে
1: এরা এরা ইনকা মোটা বুদ্ধি জাগির খানা পঞ্চ শিব চাইন মাটি ভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার জানে মারি কার মোটর সাইকেল স্কুটার শিখনে নি ওই না তো
2: ও তনি দোলখা জেলা ভীমেশ্বর নগরপালিকা ওড়া নম্বর ৬ স্থিত আর্মিক ব্যারেক নজিকই রয়েকো মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার মা বিশেষ ছুটকা সাথ কার মোটরসাইকেল র স্কুটার দক্ষ তথা অনুভবী প্রশিক্ষক দ্বারা শিকাইন্ছ
3: সাথেই ইহা আপনি কার মোটরসাইকেল র স্কুটার পনি লাগি ট্রায়াল শিখন সকিনে ভাইকোলে ইচ্ছুক ব্যক্তিহরুলে আজই সম্পর্ক গর্নু হোলা দোলাখা জিল্লাকো একমাত্র আফ্নাই ট্রায়াল সেন্টার ভাইকো মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার
2: বিস্তারিত জানকারিকা লাগি প্রোপাইটর পাসং শেরপা সম্পর্ক নম্বর 9865 46 19 26 র গেলসাং শেরপা 9816 8 30 10 7
3: মাতৃভূমি ড্রাইভিং ট্রেনিং সেন্টার সম্পর্ক কার্যালয় পেট্রোল পাম্পক ছেউ পহিলে বদা সুরুম রহেকো ঘরমা সরেকো ছ মাতৃভূমি নেপাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার চরিকোট দোলাখা
4: छोरीको चिना टिपन बनाउनु थियो मेरो पनि चिना हेर्नु पर्ने थियो अनि जडीबुटी पनि चाहिएको थियो यी सबै कुरा कहाँ पाइन्छ होला तिमीलाई थाहा छ अनि अस्ति तिमी हात हेर्ने पनि कुरा गर्दै थियौ
5: यी सबै कामका लागि त पूर्व प्रधानमन्त्री लोकेन्द्र बहादुर चन्दबाट ज्योतिष विद्या सम्बन्धी प्रमाण पत्र प्राप्त गर्न सफल हुनुभएका लादु घर भएका ज्योतिष नकुल गजिरेलाई सम्पर्क गर्नु पर्छ नि त
3: के तपाईँ ज्योतिष शास्त्रमा विश्वास गर्नुहुन्छ यदि त्यसो हो भने चरीकुट सातो बाटो कृषि बजार स्थित ज्योतिष नकुल गजुरेललाई सम्झिनुहोस् यहाँ हात हेर्ने चिना टिपन बनाउने झारफुक गर्ने आवश्यक परेका जडीबुटी मोहनी र छारे रोग पनि निको पारिन्छ सम्पर्कको लागि ज्योतिषी नकुल गजुरेल 9844-46-88-62 9844-46-88-62
6: यो रेडियो सैलुङको समय सूचक हो
7: यति बेला दिउँसोको एक बजेको छ

0: গানে শাশু ফানাই ফানে লনে
1: মিলাও না মিলছে লোন দিন
2: কাটে মিলাই হাল দিদি তারপর শুরু করুন না।